0: গীতৰ প্ৰথিতযশা শিল্পী প্ৰতিমা বৰুৱা পাণ্ডেৰ জন্মদিন উপলক্ষে শিল্পীগৰাকীলৈ শ্ৰদ্ধা নিবেদন। আৰু এছিয়ান গেমছত ভাৰতৰ আজি 5টা সোণৰ পদক, পুৰুষৰ ক্ৰিকেটৰ টি টুৱেণ্টিত পাকিস্তানক পৰাস্ত কৰি ভাৰতৰ স্বৰ্ণজয়। সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি ইমানতে অন্ত পৰিল। আমাৰ পৰৱৰ্তী বাতৰি সন্ধিয়া 7:10।
1: শ্রোতাও ভি আপ সুন রহে থে আকাশবাণী কে গুয়াহাটি কেন্দ্র সে সন্ধ্যার আঞ্চলিক বাতোরি FM 100.2 মেগাহার্টজ পর ইয়ে আকাশবাণী কা হাফ লং কেন্দ্র হ্যায়। স্থানীয় ভাষাও কে কার্যক্রমো কো আগে বড়াতে হুয়ে আব আরম্ভ করতে হ্যায় ডিমাসা কার্যক্রম। আনন্দ লিজিয়ে কুছ ডিমাসা লোকগীতো কা সম্পের বোড়ো কি আওয়াজ মেয়ে।

ঈশ্বর দিদাও যারা উড়িয়া মাখিয়া, ঈশ্বর জিদাও যারা উড়িয়া মাখিয়া, আই আপাই ঠুকে ইয়া মাখিয়া, আমায় ঠুকে ইয়া মাখিয়া, জিনিনি বাপ সায়া, জিনিনি বাপ আর হো, আই সংসিনি সংদাদা, বিশিনি বিটাদাও, আয় হন থাওয়া যহন না, বারাই শিবারাই ইয়া মাখিয়া, আমাং গমাজি খেলেন আয়া দায় দায় আজ আজ আজ।

মজাঙ্গিনিয়ে সাউগারে সাউগারে খে নাইবাহা সারাউলি খে নবাহা খোরে আবাদে এন্দা ফারাই আবাদে মজাং রেখে আজাং খে হাইডালাও নারনি খিনানা আবা খে মজাং শিশিয়ে নবানি এন্দা খোরে আবাদে এন্দা ফারাই আবাদে মজাং রেখে আজাং খে হাজিনি বাবারে সিং বারে সিং আবা খা কাই সিং মাইনাংছে তাবো আংবা ও বা

মাজাংজিনিয়ে সাউগারে সাউগারে খেয়ে নাই বাহ এসারাও লেখে নবাহ আন্দা খরে আবাদে আন্দা ভারাই আবাদে মজারে খেয়াজাং খে আন্দা খরে আবাদে কাজাও গুমিন কাজাও খা গুফু গুমিন কাজাও খাই এন্দা খরে আবাদে আন্দা ভারাই আবাদে মাইদেক সে দাঙে জিমা ছিয়া বাগান দাবো ফুল।

কাশেন এরুমার মে ইলে এমে কার্ডন সরি প্যান ক্রুংচিং সাই থাতে হাওয়ার চন্নাং যে তাং এরু কাশেন এরু সারলং কে প্যান মে কার্ডন সরি কান ক্রুংচিং সাই আন সে মে কার্পো মারলে তাং এরু কাশেন।

0: ব্যাং ব্যাং এবং লোজর লিয়াং লিয়া ক্লিম্পু আনান নিলিকি জৈনাম কে আম তিরেং আপাম ক্যাং থু মির লোচন থুর জিন হুন মেলান আম তিরেং আপাম কাং থু মির লোচন থুর জিন হুন মেলান লিচি জুদাম চরনাম সিং দুলং মানং ও বংলো প্রি হানিয়াং লিকা চিয়ু আলাম নি সিং বি দোলং কে সিং দু ইনং ফান নঞ্জন পান্থে রাবদং এ মা নাই মো নং ক্লং সিং দু ইনং ফান নঞ্জন পান্থে রাবদং মা নাই মো নং ক্লং লি চি তং বেগ লু নং বং লু প্রি হানিয়াং ও বং লু জর লিয়াং নি নং জু আচার নাম মা নাই মো নং ক্লং লি চি তং তে জিলাং হে সান্তাং ফংজাং নি রন মাই দাম জিলাং লিচি তং তে জিলাং সান্তাং ফংজাং নি রন মাই দাম জিলাং রা ইলে জগওয়ান তে মোচি তং পিন লো নাং ও সামি নে পেনাং লিচি লোথু ও হাম দেং কি মো লংসং লি চং মি তা হুদাম হে মন জির সো হে বাং কে মন জির নাং গ্যা ফাং লি চং মি তা হুদাম মন জির সো কে বাং মন জির নাং জাফং কে ই চু সং ক্লেম জাম বং সামি নে পেনং বং সামি নং পেনে বং জি থান পালাম থে জি পু পেন নন থে ডাক সো মিন দার আর ফে বং সামি নং পেনে দে দো তে কে চি থে দাক সো মিন দার আর ফে বং সামি নং পেনে দো তে কে চি থে কে সেং চি অয় নং নে সামি নং পেনে
1: श्रोताओं, इसी गीत के साथ कार्बी कार्यक्रम यहीं पे समाप्त होते हैं। FM 100.2 MHz पर ये आकाशवाणी का हाफ लॉन्ग केंद्र है। अब समय हो चुका है कुकी कार्यक्रम का, आनंद लीजिए कुछ कुकी भक्ति गीतों का लामनई थिंग थंग्यो और उनके साथियों की आवाज़ में।